চাঁদো পয় করো আয় মিটিং নেকি আগ বা মালদারি কেটলা আছি না তো আউ মড় পছন্দ আছে আউ তো এটা লাগবে বারে।